0: সুরে সুন্দরী লাই সুন্দরী তিমি কোহাও কাসারে আই মো ভয় তিমি ও পারামায় ছা ভয় মন মা
1: কি তো মায়া খড়কা কালিন্দ গাঁও পালিকা ওড়া নম্বর 8 ধ্যান মলম।